0: পরপর দুখানি দেশের গান শুনলেন, বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরে শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
1: উত্তরণ বেতার ম্যাগাজিন।

0: প্রিয় শ্রোতা, সারা বিশ্ব মেতে আছে বিশ্বকাপ উন্মাদনায়। আমি, আপনি, আমরা সবাই, বিশ্বের কোটি কোটি মানুষ এই উন্মাদনায় মিশে আছি। চার বছরের দীর্ঘ অপেক্ষা শেষে এই মহাযজ্ঞে ঘিরে বিশ্বজুড়ে তৈরি হয় এক তুমুল আলোড়ন। জাতি ধর্ম বর্ণ ভুলে কোটি কোটি মানুষ মেতে ওঠে প্রিয় দলের জয়ের উল্লাসে। চায়ের কাপে থেকে শুরু করে খেলার মাঠ, সবখানেই এখন একটাই সুর, একটাই উত্তেজনা। মাঠের প্রতিটি সেকেন্ডের রোমাঞ্চ আর গ্যালারির আবেগ মিলে তৈরি করে এক অবিস্মরণীয় ফুটবল উন্মাদনা।
1: ফিফা ফুটবল বিশ্বকাপ কেবল একটি টুর্নামেন্ট নয়, বরং বিশ্বজুড়ে কোটি মানুষের আবেগ আর উৎসবের নাম। ভৌগোলিক সীমারেখা পেরিয়ে এই মহাযজ্ঞ মানুষকে এক সুতোয় বাঁধে। প্রিয় দলের জার্সি গায়ে জড়ানো, পতাকা উড়ানো আর শত ব্যস্ততার মাঝেও রাত জেগে খেলা দেখার প্রতিটি মুহূর্ত ফুটবল প্রেমীদের মনে যেন আনন্দের বন্যা বইয়ে দেয়। এই বিশ্বকাপ আমাদের কাছে বিভেদ ভুলে সম্প্রীতি ও একাত্মতার এক অনন্য মেলবন্ধন।
0: বিশ্বকাপের এমন টালমাটাল আনন্দে ভরপুর সময়টাতে আপনাদের সাথে আমাদের এই আলাপন। আজ বিশ্বকাপের আসরে রয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খেলা। রাত ১০টায় স্পেন মুখোমুখি হবে ক্যাপে ফার্দের ভারদের, রাত ১টায় বেলজিয়াম এবং মিশর

প্রিয় শ্রোতা বন্ধুরা, ঠিক এই মুহূর্তে দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের শুনতে পাচ্ছেন, তাদের শুরুতেই থাকছে বিশ্বের চমকপ্রদ ও বিস্ময়কর খবর নিয়ে পরিবেশনা বিশ্বীয় বিচিত্রা। তথ্য সংগ্রহ ও সংকলন করেছেন আফসানা আক্তার, পড়ে শোনাচ্ছেন মৌমিতা তাহসিন।

1990 সালের বিশ্বকাপে আর্জেন্টিনা এবং ব্রাজিলের চির প্রতিদ্বন্দ্বী ম্যাচের সময় আর্জেন্টিনার ফিজিও ব্রাজিলের খেলোয়াড় ব্রাঙ্কোকে একটি পানির বোতল ধরিয়ে দেন। ম্যাচ শেষে ব্রাঙ্কো অভিযোগ করেন ওই পানিতে এক ধরনের ড্রাগ বা ঘুমের ওষুধ মেশানো ছিল, যার কারণে মাঠে তার মাথা ঘুরছিল এবং এই সুযোগে ক্যানিজিয়া গোল করে ব্রাজিলকে হারিয়ে পরবর্তী রাউন্ডে উঠে যায়। স্পেনে প্রতি বছর একটি অদ্ভুত প্রতিযোগিতা হয় যার নাম ন্যাশনাল সিয়েস্তা চ্যাম্পিয়নশিপ। এই প্রতিযোগিতায় যে ব্যক্তি 20 মিনিটের মধ্যে চারপাশের প্রচণ্ড শোরগোলের মাঝে সবচেয়ে গভীর এবং শান্তিতে ঘুমাতে পারেন তাকে বিজয়ী ঘোষণা করে বড় অঙ্কের আর্থিক পুরস্কার দেয়া হয়। জাপানে এমন কিছু থিম রেস্তোরাঁ চালু রয়েছে যেখানে মানুষ সুস্বাদু খাবার খাওয়ার পাশাপাশি প্রাণ খুলে কাঁদতে পারেন। সেখানে দুঃখের সিনেমা চালানো হয় এবং কাঁদলে বিশেষ ছাড় দেওয়া হয়, যা মানসিক চাপ কমানোর এক অভিনব থেরাপি হিসেবে কাজ করছে। ভারতে চীন সীমান্তের কাছাকাছি এলাকা থেকে একটি কবুতরকে গুপ্তচর বৃত্তির সন্দেহে আটক করেছিল পুলিশ। কবুতরটির পায়ে কিছু কোড বা নম্বর লেখা ছিল। দীর্ঘ 8 মাস পুঙ্খানুপুঙ্খ তদন্ত এবং খাঁচায় বন্দী রাখার পর প্রমাণিত হয় যে এটি কেবল একটি সাধারণ রেসিং পায়রা যা দিক হারিয়ে চলে এসেছিল। পরে সেটিকে আনুষ্ঠানিকভাবে ডানা মেলে মুক্ত আকাশে ছেড়ে দেওয়া হয়। সম্প্রতি মধ্যপ্রাচ্যের এক ধনকুবের তার অত্যন্ত প্রিয় 12টি শিকারী বাজ পাখির জন্য বিমানের পুরো ফার্স্ট ক্লাস কেবিনটি বুক করেছেন। বাজ পাখিগুলোর যেন কোনো কষ্ট না হয় সেজন্য প্রতিটির জন্য আলাদা সিটের ব্যবস্থা করা হয়েছিল।

0: প্রিয় শ্রোতা, আমাদের দৈনন্দিন জীবনে হাজারটা ঝড়ঝাপটার মধ্যে দিয়ে আমরা কাটিয়ে দিই, আর ব্যস্ততার সেই উন্মুক্ত দিনগুলোতে আমরা বেঁচে থাকি কত শত সংগ্রামের মধ্য দিয়ে। কিন্তু এই অনন্তহীন সংগ্রামই জীবনে আমাদের বেঁচে থাকার খোরাকটুকু যোগায়, খানিকটা বিনোদন, খানিকটা আনন্দ, যা আমরা পাই আমাদের চারপাশ ঘিরে থাকা বিনোদন জগতের মানুষগুলোর কাছ থেকে।
1: প্রিয় বন্ধু শ্রোতা, সিনেমা আমাদের প্রসিদ্ধ বিনোদনের এক উল্লেখযোগ্য উপাদান। আমাদের মনকে আনন্দে ভরিয়ে তুলতে একখানা মনের মতো সিনেমার যেন কোনো তুলনাই হয় না। আর সে কারণেই হয়তো সিনেমা জগতের শিল্পীরা আমাদের কাছে প্রিয় থেকেও খানিকটা বেশি প্রিয়। শুধু তাঁদের অভিনয় বা নাটকীয় নায়কীয় নয়, বরং তাদের সান্নিধ্য আমাদের দিতে পারে অন্যরকম আনন্দ।
0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের এই পর্যায়ে থাকছে প্রথিত যশা মানুষদের নিয়ে আমাদের নিয়মিত আয়োজন নন্দিত জন। আমাদের আজকের নন্দিত মানুষটি হচ্ছেন চলচ্চিত্র পরিচালক শাহীন সুমন। সাক্ষাৎকার গ্রহণে রয়েছেন নিশাত শাহরিয়ার।
2: শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ বেতারের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান উত্তরণের বিশেষ আয়োজন নন্দিত জনে। আজ আমাদের মাঝে আমন্ত্রিত অতিথি হিসেবে রয়েছেন রূপালী পর্দার স্বনামধন্য পরিচালক শাহীন সুমন। বন্ধুরা, আমরা জানি আমাদের সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক হল বাংলা চলচ্চিত্র জগৎ। সময়ের সাথে সাথে আগামীর পথে এগিয়ে যাচ্ছে চলচ্চিত্র জগতের অনেক কিছু, এগিয়ে যাচ্ছে রূপালী পর্দার এই রঙিন দুনিয়া। ডিজিটাল ফরম্যাটের কল্যাণে বিশ্বমানের নির্মাণ শৈলী নিয়ে আশার আলোয় উদ্ভাসিত হচ্ছে বাংলা চলচ্চিত্র শিল্প। আর সেই চলচ্চিত্র শিল্পের কাণ্ডারী হিসেবে যারা রয়েছেন তাদের মধ্যে অন্যতম বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক শাহীন সুমন। বন্ধুরা, আজ আমরা তার কাছ থেকে শুনব চলচ্চিত্র

0: নিয়ে বলা না বলা অনেক কথা। শাহিন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ বেতারের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান উত্তরণের বিশেষ আয়োজন নন্দিত জনে। কেমন আছেন আপনি?
1: ভালো আছি আমি।
0: বাংলাদেশ বেতারের শ্রোতা বন্ধুদের কাছে আপনার বেশ জনপ্রিয়তা রয়েছে, আপনার সম্পর্কে জানতে তারা ভীষণ আগ্রহী। শুরুতেই আপনার কাছে জানতে চাই, আপনার শৈশব কৈশোর কোথায় কেটেছে, পড়াশোনা কোথায় করেছেন, ছোটবেলার কোনো স্মৃতি মনে পড়ে কিনা যা আমাদের শ্রোতা বন্ধুদের বলা যায়।
1: আমার জন্ম ঢাকার মিরপুরে, আদিবাড়ি নরসিংদী, যেটা দাদার বাড়ি বলে। আমি পড়াশোনা করেছি মিরপুরেই, মণিপুর উচ্চ বিদ্যালয়ে স্কুল জীবন। পরবর্তী সময় আমি কলেজ লাইফ কাটিয়েছি মানিকগঞ্জের। শৈশবের স্মৃতি বলতে আমি খুব ডানপিটে ছিলাম, আর ব্যক্তি জীবনে আমি অনুপ্রাণিত হয়েছি, উদ্বুদ্ধ হয়েছি এই চলচ্চিত্র নির্মাণে সেই মানিকগঞ্জের ঘিউরের কারণেই। মূলত মানিকগঞ্জ জেলা একটা সাংস্কৃতিক পরিমণ্ডলে বেড়ে ওঠা অঞ্চল, সেই সূত্রে আমি ওইখানে পড়াশোনা করার সময় কলেজের নাটক বা উপজেলার নাটক, বিভিন্ন নাটক মঞ্চায়ন করার জন্য নাটক লিখতাম, অভিনয় করতাম, ডিরেকশন দিতাম। সেটা আমার সুপ্ত বাসনা ছিল একসময় যে আমি যদি বড় পরিসরে কাজ করতে পারি কখনো হয়তো এটা কাজে লাগবে। ওইখান থেকে আসলে আমি যখন ঢাকা আসতাম, যেতাম সিনেমা হলের ব্যানার যখন দেখতাম রাস্তার মধ্যে অমুক পরিচালিত অমুক সিনেমা, এগুলো দেখলে আমার কি খুব টানত, মানে হতো একদিন যদি আমার নামে এই জায়গায় থাকতো। আল্লাহর অশেষ রহমত, বাবা মার দোয়া, মানুষের দোয়া, আমার প্রচুর বন্ধু আছে যারা আমার সাপোর্টিং, প্রচুর সহযোগিতা করেছে। বিশেষ করে একজনের নাম না বললেই নয়, আমাদের মিরপুরের 13 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কমিশনার ছিলেন আমার ছোট ভাই হারুনুর রশিদ মিঠু, তার অনুপ্রেরণা ছিল আমার প্রতি। আমার গুরুজন আছে, আমার শিক্ষাগুরু জনাব মরহুম আবিদ হাসান বাদল, ওনার কারণে আসলে আমি এই চলচ্চিত্রে আজকে এই অবস্থানে আসতে পেরেছি। আর প্রথম সিনেমার স্মৃতি হচ্ছে, একটা অদ্ভুত ঘটনা ঘটিয়েছিলাম আমরা সেই সময়, সেটা হচ্ছে আমাদের পপ সিঙ্গার প্রয়াত আজম খান, পপ গুরু, তাকে আমি মেন কাস্টিং, ভিলেন কাস্টিংয়ে নাম ভূমিকা অভিনয় করেছিলাম। আমার ছবির নাম ছিল গডফাদার। 2002 সালের লাস্টের দিকে নির্মাণ শুরু করি, 2003 সালে সেটা ঈদে রিলিজ হয়। সেই থেকে পথ চলা শুরু, এবং গডফাদার নির্মাণ করার সময়, মানে ছবি রিলিজ করার আগেই আমার হাতে আরও 3-4টি ছবি, নতুন ছবি যুক্ত হয়। ওই পথ চলা থেকে আমি এই পর্যন্ত সম্ভবত 61 বা 62 ছবি হতে পারে আমার নির্মাণাধীন। এবং সবচেয়ে ভালোবাসার বিষয়, সাকিব খান আমাদের সুপারস্টার, তার সাথে আমার ডিরেকশন দেওয়া হয়েছে 22টি ছবিতে, যেটা আসলে সর্বোচ্চ বলা যায়। সর্বোচ্চ বলা যায় না, সর্বোচ্চই।
0: আপনার দীর্ঘ ক্যারিয়ারের সবচেয়ে ব্যবসা সফল ছবি কোনটি, এবং এই সফলতার পিছনের কোনো গল্প আছে কিনা?
1: সবচেয়ে ব্যবসা সফল ছবির নাম সন্তান আমার অহংকার। শাকিব খান ছিল, অপু বিশ্বাস ছিল, আলীরাজ ভাই, ববিতা ম্যাডাম, অনেকে ছিল আরও। ওই ছবিটা ব্যবসা সফল হয়েছিল, গল্পটা ছিল একদম বুকে লাগার মতো গল্প, একটা সংসারের জন্যে একটা মানুষের, একটা নায়কের ত্যাগ, তার মানে সমস্ত কিছু মানে বিসর্জন দিয়েও তার পিতা মাতাকে সম্মান দেওয়া এবং তার প্রেমকে জয় করার জন্য যে লড়াই, সব কিছু মিলিয়ে একটা অন্যরকম একটা গল্প ছিল, যেটা মানুষের বুকে দাগ কাটার মতো, যার কারণে ছবিটি ব্যবসা সফল হয়েছিল এবং ব্যাপক ব্যবসা করেছিল ওই ছবিটি। 1400 হলে প্রদর্শিত হয়েছিল ছবিটি, মানে এটা আসলে একটা মানে বাংলাদেশে কোনো হল বাকি ছিল না যে হলে ছবিটি চলেনি।
0: বাংলা চলচ্চিত্রের ইতিহাসের সেরা জুটির তালিকায় আপনার কাছে নাম জানতে চাই, তাহলে আপনার পছন্দের তালিকায় কারা কারা রয়েছেন?
1: প্রয়াত সালমান শাহ, মৌসুমী বা শাবনূর, আর পরবর্তী সময় এই মুহূর্তে আমি বলবো নায়কদের মধ্যে শাকিব খান। নায়িকাদের মধ্যে অনেক নায়িকার সাথে সে কাজ করেছে, যার কারণে আমি আসলে তার সাথে জুটির ব্যাপারটা আসলে সেভাবে কারো গড়ে ওঠেনি। একমাত্র অপু বিশ্বাসের সাথে ছিল একটু বেশি সময়ের ছবি করা, এর বাইরে সে অনেকের সাথে কাজ করেছে। আমি আসলে জুটি বলতে যেটা বলবো সেটা হচ্ছে যে একসময় প্রথম ছবি যেটা সালমান মৌসুমী, ওটাকে বলবো যে আসলে সত্যিকারের জুটি।
0: একটা ছবি ব্যবসা সফল হওয়ার পিছনে গানের ভূমিকা কতটুকু থাকে বলে আপনি মনে করেন?
1: ছবির সফলতার পিছনে গানের ভূমিকা মানে আমি বলবো যে আসলে পরিমাণ বলা যাবে না, মানে এটা একদম জরুরি, এটা মানে কোনো অংশেই কম না। আমি বলবো একটা ছবিকে প্রাণবন্ত করার জন্যে খুব সুন্দর সুন্দর গান, মানে ছবিকে প্রাণবন্ত করার জন্যে গান খুব জরুরি, এবং সেটা প্রমাণ বাংলাদেশে আছে। যেমন আমরা জানি যে বহুল আলোচিত ছবি বেদের মেয়ের জ্যোৎস্নার গান, আমাদের খারুন সুন্দরী গান, এরকম অনেক গান আছে, আর অন্যান্য ছবি তো আছে। গান আসলে ছবির প্রাণ।
0: আপনার ব্যবসা সফল সিনেমার পরিচিত কোন গানটি শ্রোতা বন্ধুদের শোনাতে চাইবেন বা দু লাইন বলবেন আপনি?
1: আমার একটা ছবিতে গান আছে, ছবিটার নাম আসলে আমি একটু ভুলে গেছি, সিঙ্গার ছিল আসিফ আকবর, নীল নীল নীলঞ্জনা চোখ দুটো টানা টানা।

0: বাংলাদেশের বিখ্যাত পাঁচজন চলচ্চিত্র পরিচালকের নাম যদি জানতে চাই তাহলে কাদের নাম বলবেন?
1: সর্বপ্রথমেই বলতে হয় আমি বলবো যে আমার কাছে জহির রায়হান, তার একটা ছবি ভোলার মতো না, জীবন থেকে না, ওটা আসলে একটা স্বাধীনতার পূর্বেই দেশকে স্বাধীন করে দেখানোর মতো একটা পটভূমি ছিল এবং দেশ স্বাধীনতা ব্যস্ত ওই ছবির মাধ্যমে উনি দেখিয়েছেন। এটা একটা দুর্দান্ত কাজ এবং ওই গল্পটা যিনি লিখেছিলেন আমাদের শ্রদ্ধাভাজন, আমাদের এই চলচ্চিত্র পরিচালক সমিতির প্রাক্তন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন জনাব আমজাদ হোসেন স্যার। তো উনি অনেক ছবি করেছেন, আমজাদ হোসেন সাহেব অনেক ছবি করেছেন, নয়নের মণি থেকে আরম্ভ কসাই সুন্দরী বা অনেক ছবি, যে ছবিগুলি করেছে উনি প্রত্যেকটা ছবি ছিল দেখার মতো। ওনাকে আসলে স্মরণ রাখবে বাংলা চলচ্চিত্র। কাজী হাত সাহেব আছেন, তারপর সোহানুর রহমান সোহান ছিলেন প্রয়াত, শ্রদ্ধাভাজন ছিলেন, তো আমাদের এফ আই মানিক ভাই আছেন এখনো, এ ধরনের অনেকে আছেন। তরুণদের কথা অনেকেই এখন তরুণদের মধ্যে আছে, হিমেল আশরাফ, রায়হান রাফি আছে, আরও আমাদের অন্যান্য তরুণ আছে, মুসরুল মানিক। তারপরে আসলে নাম বললে অনেকগুলি নাম বলা মানে খেয়াল থাকবে না, বলবো না, অনেকে কষ্ট পাবে। আমাদের অনেক তরুণ মেধাবী ডিরেক্টর আছে যারা ভালো ছবি নির্মাণ করছে এখনো, সামনেও করবে, আর সিনিয়র জুনিয়র সব মিলে আমাদের একটা সেতু বন্ধন আছে। আমরা বিশ্বাস করি কর্মই তাকে সেই পরিস্থিতির জায়গায় নিয়ে যাবে।
0: আপনার তৈরি চলচ্চিত্রের মাধ্যমে নতুন কোন জুটি কিংবা অভিনয় শিল্পীর আগমন ঘটেছিল কিনা?
1: আমি তো বললাম অনেক নতুন শিল্পী আমার মাধ্যমে এসেছে, অনেক, বাপ্পি মাহি থেকে শুরু করে অদরা খান, আমাদের নীরব, ইমন, এ জাতীয় অসংখ্য শিল্পী আমার হাত ধরে এসছে আর সামনে আসবে।
0: বাংলাদেশ বেতার সেই শুরু থেকে চলচ্চিত্রের গান, বিভিন্ন চলচ্চিত্রের ট্রেলার, চলচ্চিত্র শিল্পী, কলাকুশলী এবং সংশ্লিষ্টদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠান প্রচার করছে, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন?
1: বাংলাদেশ বেতার দীর্ঘদিনের যাত্রা তাদের এবং সবচেয়ে জনপ্রিয় গণমাধ্যম, তো এখানে চলচ্চিত্রকে মানে প্রমোট করার জন্য তারা সবসময় অতীত থেকে এই পর্যন্ত সবসময় আছে, ভবিষ্যতে থাকবে, এই জন্য আমরা চলচ্চিত্রবাসী যারা আছি তারা বাংলাদেশ বেতারের প্রতি কৃতজ্ঞ।
0: বাংলাদেশ বেতারের জনপ্রিয় অনুষ্ঠান উত্তরণের বিশেষ আয়োজন নন্দিত জনে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
1: আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং বেতারে যারা দর্শক আছেন তাদের প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা।
0: শ্রোতা বন্ধুরা, নন্দিত জনে এতক্ষণ আমাদের সাথে ছিলেন বাংলা চলচ্চিত্রের স্বনামধন্য পরিচালক শাইন সুমন। বন্ধুরা, সময়ের বাকি বাকে আমাদের চলচ্চিত্র শিল্প এগিয়ে যাচ্ছে সুন্দর আগামীর পথে। সবার আগে বাংলাদেশ বিনির্মাণে বাংলা চলচ্চিত্র জায়গা করে নিবে রূপসী বাংলার অগণিত দর্শকের মনে, এমনই আহ্বানে শেষ করছি আমাদের আজকের আয়োজন। ভালো থাকুন বন্ধুরা, শুভকামনা সবার জন্য।
2: প্রিয় শ্রোতা, যুগে যুগে মানুষ তাঁর জ্ঞান আর প্রতিভার চর্চায় সভ্যতাকে নিয়ে এসেছে আজকের এই চরম উৎকর্ষের ঝলমলে মঞ্চে, যেখানে মানুষ জ্ঞানী বিজ্ঞানে নিজেদের জীবনকে সাজিয়ে নিয়েছে আধুনিকতার বাহারি সব রঙে। কিন্তু এই উৎকর্ষ যেমন একদিনে আসেনি, তেমনি এর পেছনের কৃতিত্ব শুধুমাত্র মানুষের একার নয়।
3: একদমই তাই। আজকের এই সমৃদ্ধ পৃথিবীটা গড়ে উঠেছে হাজার বছর ধরে, যেখানে যুগে যুগে কোটি মানুষের নিরন্তর অধ্যবসায় আর সৌন্দর্য চর্চার গল্প চাপা পড়ে আছে ইতিহাস হয়ে, মানুষের সাথে প্রকৃতিও যেখানে নিজেকে উজাড় করে দিয়েছে প্রতিনিয়ত। মানুষ আর প্রকৃতির এই অপূর্ব মিশেলেই তো এই পৃথিবীটা এত সুন্দর হয়ে উঠেছে।
2: এখন থাকছে বিশ্বের ঐতিহ্যবাহী বিষয়বস্তু ও দর্শনীয় স্থান নিয়ে আমাদের নিয়মিত তথ্যমূলক নিবন্ধ বিশ্ব ঐতিহ্য। আজকের পর্বে থাকছে ইতালির বিখ্যাত ফরেস্ট। এই অংশটির সংকলন ও রচনা করেছেন শেখ আবদুল্লাহ, তা পড়ে শোনাচ্ছেন শেখ সাদী।

0: ইতালির ভার্টিক্যাল ফরেস্ট কনক্রিটের নগরে সবুজ বিপ্লবের প্রতীক। ইতালির মিলান শহরের বস্কো ভার্টিক্যাল বা ভার্টিক্যাল ফরেস্ট হচ্ছে আকাশরেখায় দাঁড়িয়ে থাকা দুটি টাওয়ার যা দূর থেকেই নজর কাড়ে। কনক্রিট আর কাঁচের দেয়ালের বদলে ভবন দুটির বারান্দা জুড়ে ছড়িয়ে আছে শত শত গাছ, ঝোপ ও লতাগুল্ম। বিশ্বজুড়ে পরিবেশ বান্ধব নগর স্থাপত্যের এক নতুন প্রতীক হিসেবে পরিচিত এই ভবন কেবল স্থাপত্যের বিষয় নয়, এটি আধুনিক নগরায়ন, জলবায়ু সংকট মোকাবিলা এবং সবুজ অর্থনীতির এক গুরুত্বপূর্ণ প্রতীক হয়ে উঠেছে। ভার্টিক্যাল ফরেস্টের ধারণাটি আসে ইতালির স্থপতি স্টেফানো বোয়েরির মাথা থেকে। 2007 সালে দুবাই সফরের সময় তিনি কাঁচে মোড়ানো বিশাল অট্টালিকার খনিজ শহর দেখে ভাবতে শুরু করেন, মানুষের নগর কি প্রকৃতির সঙ্গে সহাবস্থান করতে পারে না? সেই ভাবনা থেকেই জন্ম নেয় এমন এক ভবনের ধারণা যেখানে মানুষ ও গাছ একই সঙ্গে বাস করবে। পরবর্তীতে মিলানের পুনর্গঠিত পোর্টা নুওভা এলাকায় এই প্রকল্পটি বাস্তবায়িত হয়। নির্মাণ কাজ শুরু হয় 2009 সালে এবং 2014 সালে এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। ভার্টিক্যাল ফরেস্ট আসলে দুটি আবাসিক টাওয়ারের সমষ্টি যা 18 তলা উঁচু। ভবন দুটিতে রয়েছে প্রায় 800 গাছ, 4,500 ঝোপ ও 20,000-এর বেশি উদ্ভিদ। বিভিন্ন প্রজাতির এসব গাছপালা এমনভাবে বসানো হয়েছে যাতে সূর্যের আলো, বাতাস ও ঋতুভেদে পরিবেশের ভারসাম্য বজায় থাকে। এই বিপুল পরিমাণ গাছকে সমতল ভূমিতে রোপণ যদি করা হতো তবে প্রায় 20,000 বর্গমিটার বা প্রায় 5 একর জায়গার প্রয়োজন হতো। ভবনটির গাছপালা রক্ষণাবেক্ষণের জন্য একটি সুনির্দিষ্ট স্বয়ংক্রিয় ড্রিপ সেচ ব্যবস্থা রয়েছে যা ভবনের ব্যবহৃত পানি পুনর্ব্যবহার করে সচল থাকে। এছাড়া উদ্ভিদগুলোর স্বাস্থ্য সুরক্ষায় নিয়োজিত থাকেন একদল বিশেষায়িত পেশাদার মালি যাদের স্থানীয়ভাবে উড়ন্ত মালি বা ফ্লাইং গার্ডেনার্স বলা হয়, কারণ তারা উপর থেকে দড়িতে ঝুলে পাখির মতো শূন্যে ভেসে গাছ ছাটার কাজ করেন। ভবনের সবুজ আবরণ গ্রীষ্মে তাপমাত্রা কমাতে সাহায্য করে, বায়ু দূষণ ও শব্দ দূষণ কমায়। এই ভার্টিক্যাল ফরেস্ট প্রতি বছর প্রায় 30 টন কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং প্রতিদিন বিপুল পরিমাণ অক্সিজেন তৈরি করে। শুধু তাই নয়, ভবনটি শহরের বুকে প্রায় 90টির বেশি প্রজাতির পাখি এবং পোকামাকড়ের নিরাপদ বাসস্থান বা ইকোসিস্টেম তৈরি করে জীববৈচিত্র্য সংরক্ষণে ভূমিকা রাখছে। এই প্রকল্পের মাধ্যমে ইতালি আন্তর্জাতিক পরিসরে নিজেদের সবুজ নগর উন্নয়ন ধারণা তুলে ধরতে সক্ষম হয়েছে। অর্থনৈতিক দিক থেকেও ভবনটি উচ্চ মূল্যের আবাসন বাজার তৈরি করেছে। বিশ্বের ধনী বিনিয়োগকারী ও পরিবেশ সচেতন উচ্চবিত্তদের কাছে এটি একটি মর্যাদার ঠিকানা হিসেবে পরিচিতি পেয়েছে। একই সঙ্গে এটি গ্রিন রিয়েল স্টেট বা পরিবেশ বান্ধব আবাসন বিনিয়োগের বৈশ্বিক বাজারকে উৎসাহিত করেছে। ভার্টিক্যাল ফরেস্ট বিশ্বজুড়ে স্থাপত্য মহলে ব্যাপক প্রশংসা পেয়েছে। 2014 সালে এটি পায় ইন্টারন্যাশনাল হাই রাইজ অ্যাওয়ার্ড এবং 2015 সালে বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী ও সুন্দর আকাশচুম্বী ভবনের স্বীকৃতি দেয় কাউন্সিল অফ টল বিল্ডিং অ্যান্ড আর্বান হ্যাবিটেট। আজকের পৃথিবীতে জলবায়ু পরিবর্তন, দূষণ ও নগর সংকটের সময়ে মিলানের এই ভার্টিক্যাল ফরেস্ট যেন এক প্রতীকী বার্তা দেয়, ভবিষ্যতের শহর হয়তো কেবল ইস্পাত ও কনক্রিটের হবে না, সেখানে প্রকৃতিও আবার নিজের জায়গা ফিরে পাবে।
1: প্রিয় শ্রোতা, আমাদের জীবন জুড়ে ছড়িয়ে থাকা ভালোবাসায় ঘেরা সৃষ্টিগুলোই আগামীর পৃথিবীটাকে নতুন সমৃদ্ধির পথ দেখাবে। আজকের এই জাগপিত জীবনের ছোট ছোট আনন্দের মিশেলেই পৃথিবীর ইতিহাসে লেখা হবে নতুন নতুন সভ্যতার গল্প। আর সে কারণেই আমাদের জীবনের প্রতিটি দিন, প্রতিটি ক্ষণকে ভরে তুলতে হবে আনন্দ আর ভালোবাসায়।
2: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এবারে আপনাদের জন্য আমাদের পরিবেশনায় জনপ্রিয় কণ্ঠশিল্পী ডলি সায়ন্তিনীর কণ্ঠে একটি গান। গানটির কথা লিখেছেন মাহমুদ জুয়েল এবং সুর করেছেন প্রণব দাশ।

0: প্রিয় শ্রোতা, আপনারা শুনছিলেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের পরিবেশনে ম্যাগাজিন অনুষ্ঠান উত্তরণ। দেখতে দেখতে চলে এলাম অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে। আশা করি আজকের আয়োজন আপনাদের মতো আপনারাও দারুণ উপভোগ করেছেন, আমরা যেমনভাবে উপভোগ করেছি।
1: হ্যাঁ, আবারও কথা হবে উত্তরণের আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকল অবস্থায় সরকারি নিয়মের প্রতিপালন করুন। সবাই সচেতন হন, সুরক্ষিত থাকুন, নিজের পরিবার ও দেশকে সুরক্ষিত রাখুন।
0: আজকের উত্তরণ গ্রন্থনা করেছেন আমন চপল, উপস্থাপনায় ছিলাম আমি জান্নাতুল ফেরদৌস লিজা
1: এবং আমি জি এম তারিক, সম্পাদনায় মোহাম্মদ নিজামুদ্দিন, প্রযোজনা সহযোগিতায় মাহমুদ রেজা,
0: তত্ত্বাবধানে আঞ্জু মনারা বেগম এবং উত্তরণ প্রযোজনা করলেন মোহাম্মদ হাসনাতুল আজম।
1: শুভরাত্রি।
2: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরে শুনবেন ইংরেজি সংবাদ।

0: Assalamu alaikum. 9:30 p.m. This is Bangladesh Betar. The news read by Mahmudur Rahman. First, the headlines. Prime Minister directs swift relocation of 4 bus terminals from Dhaka. Finance Minister orders political influence-free implementation of family card program. Government to construct 2,000 mini-coal storages across country to hoard agri-products and ensure fair prices for farmers, says Agriculture Minister. Information and Broadcasting Minister emphasizes formation of Independent Media Commission to ensure freedom of media. Direct flights on Dhaka-Narita route will resume from 27th of July. Different countries, including Bangladesh, welcome deal agreed with Iran and United States. And in FIFA World Cup football, Spain face Cape Verde at 10 p.m. and Belgium will take on Egypt at 1 a.m. tonight. Now the details. Prime Minister Tariq Rahman has directed the authorities concerned to relocate 4 intercity bus terminals from the capital as soon as possible to ease traffic congestion in Dhaka City. He gave the directive at a meeting on reducing traffic congestion and modernizing the traffic management system of Dhaka. The Prime Minister chaired the meeting held at Secretariat in the capital today. The 4 terminals are the Fulbariya-Gulistan bus terminal, Gapturi bus terminal, Moakhali bus terminal and Saidabad Jatrawadi bus terminal. The meeting decided to relocate the Fulbariya-Gulistan bus terminal to Kiraniganj, the Moakhali bus terminal temporarily to the eastern part of the city before being permanently relocated near Tungi. Decision was taken to shift the Gapturi intercity bus terminal at Himayatpur and the Saidabad Jatrawadi bus terminal at Kachpur. The Prime Minister also asked to remove the numerous bus counters scattered across different parts of the capital and relocate them to designated locations. The meeting discussed various measures aimed at modernizing Dhaka's traffic system, including the installation of AI-powered traffic cameras and other technology-based traffic management initiatives. Tariq Rahman expressed satisfaction over the benefits already being achieved through the installation of AI-based traffic signaling and monitoring systems. Finance and Planning Minister Amir Khosrow Mahmood Chowdhury has said the government has adjusted expenditure and the budget deficit to address economic challenges while continuing social protection programs. Moving the supplementary budget bill in the Jatiyo Shongshod, he said since assuming office, the government has undertaken effective measures to improve people's living standards and thus revive the economy. Earlier, the sitting of Jatiyo Shongshod resumed with Speaker Major Retired Hafizuddin Ahmed Bir Bikram in the chair. The Finance Minister noted that rebuilding the economy remained one of the government's key priorities amid global uncertainties, structural weaknesses within the economy and inflationary pressures. Meanwhile, Minister for Road Transport and Bridges and Railways, Sheikh Rabiul Alam, participating in the scheduled question and answer session, said the construction of the second Jomuna Bridge is one of the most significant projects written in the election manifesto of the current government. The aim of this project is to reduce the pressure on the existing bridge and improve connectivity with other parts of the northern part of the country. Finance and Planning Minister Amir Khosrow Mahmood Chowdhury has directed officials concerned to ensure the implementation of the Family Card program remains free from any political or partisan influence, aiming to guarantee transparency and fairness in beneficiary selection. The directive came at a meeting of the Cabinet Committee on Family Card Distribution, held at the Secretariat in the capital today. Finance Ministry press release said the meeting reviewed and approved the administrative expenditure for implementing the Family Card programme. Agriculture Minister Mohammed Aminur Rashid has said the government has taken an initiative to set up 2,000 mini cold storages across the country in the next 1 or 2 years to increase the storage capacity of agri-products and ensure fair prices for the farmers. He said this while addressing a meeting as the chief guest in the capital today. Information and Broadcasting Minister Zahiruddin Shopon has said establishing an independent and responsible media commission based on an objective perspective is essential in the present context. He was addressing a seminar titled Remembering the Black Day of Newspaper Closure Under Bakshal Rule and Media Failure in Confronting Fascism at Information Building in the capital today. The Information and Broadcasting Minister said the Commission would identify problems prevailing in every sector of the media and show ways to address them. It will also ensure media freedom and define boundaries of responsibility, he added. Zahiruddin Shopun called for the formation of a media commission under the leadership of a former distinguished judge, considering the press commission led by Ataur Rahman Khan as instance. Biman Bangladesh Airlines will resume direct flights on the Dhaka-Narita-Dhaka route from the 27th of July after completing regulatory requirements, restoring Bangladesh's only non-stop air link with Japan following a year-long suspension. Civil Aviation and Tourism Minister Afruza Khanum announced this at a press conference at the Department of Information in the capital today. The minister said initially Biman will operate one weekly flight and its ticket sale is expected to begin on the 20th of June through Biman's website and other authorised distribution channels. This is Bangladesh Betar giving you the news. The US and Iran have reached an agreement to permanently end all hostilities, including in Lebanon, and a memorandum of understanding is to be signed in Geneva, Switzerland, on Friday. US President Donald Trump announced the reopening of the Strait of Hormuz and the end of the US naval blockade of Iran. But Israel vowed not to withdraw from territory it seized in southern Lebanon and said it will continue to occupy areas of Gaza and Syria as well. Far-right Israeli ministers expressed their disapproval of the deal and said the military campaign against Iran will continue creatively. Countries around the world praised the US-Iran deal and said it will lead to lasting peace and security in the Middle East. In Lebanon, President Joseph Aoun and Amal movement leader Nabi Berri also held the agreement and thanked the US and Iran for including their country. Meanwhile, Bangladesh has welcomed the finalization of a peace agreement between the United States and Iran, expressing hope that the deal will help restore regional stability and strengthen peace, security and development. The FIFA World Cup football and Spain will take on Cape Verde at Atlanta Stadium in the USA at 10 p.m. tonight, Bangladesh time. The match between Belgium and Egypt will begin at 1 a.m. at Seattle Stadium, while Saudi Arabia will face Uruguay at 4 a.m. tonight at Miami Stadium. In another match, Iran will take on New Zealand at 7 a.m. at Los Angeles Stadium tomorrow morning. Finally, weather. And forecast valid till 1 tonight says there are chances of rain or thundershowers with temporary east, southeasterly gusty or squally wind at a speed of 45 to 60 kilometres per hour over the regions of Rajshahi, Babna, Bogura, Tangail, Dhaka, Faridpur, Jashur, Kushtia, Khulna, Borishal, Potuakhali, Noakhali and Kumilla. River ports in these areas are to hoist cautionary signal number 1. To end the news, the main points again. Prime Minister directs swift relocation of 4 bus terminals from Dhaka. Finance Minister orders political influence-free implementation of family card program. Government to construct 2,000 mini coal storages across country to hoard agri-products and ensure fair prices for farmers, says Agriculture Minister. Information and Broadcasting Minister emphasizes formation of independent media commission to ensure freedom of media. Direct flights on Dhaka-Narita route will resume from 27th of July. Different countries, including Bangladesh, welcome deal agreed between Iran and United States. And in FIFA World Cup football, Spain face Cape Verde at 10 p.m. and Belgium will take on Egypt at 1 a.m. tonight. That's the end of the news. Our next bulletin will be Bishwo Betare Bangladesh at 10 p.m. in English.
1: Now, here is the news commentary, written by Mainur Rahim and read by Shamsun Nisa Alam Hafsa. In an important step in the country's health sector, intensive care unit ICUs were started in 10 district headquarters hospitals yesterday. Health and Family Welfare Minister Sardar M. Sakawat Hossain inaugurated the event. These ICUs, set up under the Emergency Response and Pandemic Preparedness ERPP project, have been officially launched. The ICU was inaugurated at Narayanganj General Hospital yesterday. At the same time, the remaining 9 hospitals were connected virtually. According to the Ministry of Health and Family Planning, every ICU unit has been provided with necessary pediatric ventilators, oxygen concentrators, and modern medical equipment. At the same time, necessary manpower has also been appointed to run these units. Medical experts said the introduction of these new ICUs will ensure quality critical care services for critical patients of children and adults at the district level. This will reduce the pressure on hospitals in the capital or big cities to treat seriously ill patients and provide quick and effective treatment at the local level. The introduction of these 10 new ICU programs has undoubtedly added a new dimension to the public health system. For a long time, there was a lack of advanced medical facilities for critical patients at the district level. It was almost impossible to get ICU facilities outside the capital or big cities. So many patients lost their lives due to lack of timely treatment. In this reality, this initiative of the government is being seen as a breakthrough in the public health sector. With the introduction of the ICU program, the quality of medical services will increase at the district level. Speaking at the inaugural ceremony, the health minister said the present government is implementing various programs giving utmost importance to the health sector. The introduction of ICUs at the district level is part of this. The programs undertaken by the present government for the development of the health sector are multidimensional. First of all, emphasis is laid on the recruitment of doctors and nurses. New appointments are being made to meet the manpower shortage at the district and upazila level. Secondly, modern equipment is being provided so that doctors can diagnose and treat the disease properly. Thirdly, telemedicine services have been launched, through which people in remote areas are getting advice from specialist doctors. Fourth, special programs have been taken for maternal and child health protection, which has reduced maternal and child mortality rates. Fifth, the vaccination program has been expanded, which is playing an effective role in preventing infectious disease. The health minister mentioned that the aim of the government is to ensure health care for every citizen of the country. For this, the allocation for the health sector has been increased in the budget and international cooperation is also being taken. Experts believe that the introduction of ICUs at the district level will decentralize the medical system and reduce the pressure on the capital. This is the beginning of a new era in public health. Healthcare is a basic human right, and the government is working tirelessly to ensure that right. The introduction of ICU at the district level is a true reflection of this. Under the Emergency Response and Pandemic Preparedness ERPP project implemented with the support of the World Bank, initiative have been taken to increase healthcare infrastructure and capacity in different parts of the country. As part of this, modern ICUs have been set up in 10 district hospitals. All in all, the introduction of ICU activities in 10 district headquarters hospitals of the country will strengthen the public health system, increase people's confidence, and make health service more accessible It is expected that this initiative will be further expanded in the coming days so that every citizen of the country gets equal access to better medical facilities. That is the end of the news commentary.
2: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে।
3: সংবাদ প্রবাহ আজকের পরিবেশনা: ফ্যাসিবাদ মোকাবেলায় মিডিয়ার ব্যর্থতা শীর্ষক সেমিনার, প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা 2026-এর উদ্বোধন, স্মার্ট কৃষিতে সরকারি বিনিয়োগ বিষয়ক বিশ্ব ব্যাংকের প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠান, বিশ্ব তামাকমুক্ত দিবস 2026 উপলক্ষে আলোচনা সভা। আজ রাজধানীর তথ্য ভবনে ডিএফপির সম্মেলন কক্ষে ন্যাশনাল এডিটর্স কাউন্সিল আয়োজিত ফ্যাসিবাদ মোকাবেলায় মিডিয়ার ব্যর্থতা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন এমপি বলেন,
4: বর্তমানের চলমান যে গণমাধ্যম কমিশন গঠন করার তৎপরতা, নিঃসন্দেহে তা অনেক বেশি বেগবান হচ্ছে। গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে যখনই আমরা কথা বলি, তখন স্বয়ংক্রিয়ভাবেই কিন্তু বহুমতের সহ অবস্থানের কথা বলি। গণমাধ্যমের দায়িত্বশীলতার কথা যখন আমরা বলি, তখন স্বয়ংক্রিয়ভাবেই কিন্তু আমরা গণমাধ্যমের জবাবদিহিতার কথা বলি। যে আয়নায় আমরা চেহারা দেখি, সেই আয়না যত বেশি নিখুঁত হবে, তত বেশি আমরা পরিষ্কার চেহারা দেখতে পাব। গণমাধ্যম সমাজের এবং রাষ্ট্রের আয়না, অতএব গণমাধ্যমকে অবশ্যই নিখুঁত হতে হবে, এবং সেই গণমাধ্যম নিখুঁত করে গড়ে তোলা এবং তাকে নিখুঁত রাখা, এ দায়িত্বও কিন্তু গণমাধ্যমকে পালন করতে হবে। এবং আমি বিশ্বাস করি আপনাদের মতো বিজ্ঞ সম্পাদকরা অবশ্যই আপনারা আপনাদের চেতনার মধ্যে তা ধারণ করেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে একজন সংবাদপত্র পাঠক হিসাবে আমার কাছে মনে হয়েছে যে এই সংক্রান্ত যাবতীয় যত উদ্যোগ, সব উদ্যোগগুলি সকল সময় কিছুটা ছিল আংশিক, এবং যেহেতু তা কখনোই পূর্ণাঙ্গতা পায়নি, যেহেতু সেই পূর্ণাঙ্গ মতামত কখনোই কাঠামোবদ্ধ হয়নি, সে কারণেই বাংলাদেশের গণমাধ্যম একটি শক্তিশালী প্রতিষ্ঠান হিসাবে গড়ে তুলতে আমরা পারিনি। অবশ্যই বিগত দিনের সকল সরকার এ দায় দায়িত্ব বহন করা উচিত, এবং এই বস্তুনিষ্ঠ দৃষ্টিভঙ্গির উপরে দাঁড়াতে না পারলে ভবিষ্যতেও একটি স্বাধীন এবং একটি দায়িত্বশীল গণমাধ্যম কমিশন কিন্তু গঠন করা যাবে না। সেই কারণে আমি মনে করি আপনাদের জাতীয় সম্পাদক কাউন্সিল সহ অন্যান্য যে সকল সংগঠন আছে, মালিক সমিতি, সম্পাদকদের সংগঠন, সাংবাদিকদের সংগঠন, ইউনিয়ন, এমনকি প্রেসের এবং সংবাদপত্রের যে কর্মচারী কর্মকর্তা, তাদের যে সংগঠন, আমি ইতিমধ্যেই ধারাবাহিকভাবে সবার সঙ্গে কথা বলেছি। এই কাজগুলি করার মূলত উদ্দেশ্য হচ্ছে যে সকল পক্ষকে একটি সুনির্দিষ্ট লক্ষ্যে ঐক্যবদ্ধ করা। কারণ আমরা যদি শুরুতেই আমাদের লক্ষ্যের ব্যাপারে ঐক্যমত তৈরি করতে না পারি এবং সংশ্লিষ্ট সকল অংশীদারদেরকে যদি একই মঞ্চে দাঁড় করতে না পারি, তাহলে আমরা এই কঠিন কাজটা অতীতে যে কারণে হয় নাই, এবারেও কিন্তু সে কারণে আবার ব্যর্থতায় পর্যবসিত হতে পারে। রাজনৈতিক দলগুলি পৃথিবীর সারা দেশেই যখন ক্ষমতাকে লক্ষ্য করে তার নিজেই আদর্শ এবং দর্শন চর্চা করে, তখন সঙ্গত কারণেই স্বয়ংক্রিয়ভাবেই তাদের মধ্যে একটা প্রতিযোগিতা বিরাজ করে। সভ্যতার দায়িত্ব হলো এই প্রতিযোগিতাকে সভ্যতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা এবং প্রগতিশীল রাখা।
3: প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসির বক্তৃতায় উল্লেখ করেন,
5: অমর্ত্য সেন বলেছিলেন যে যখন কোন দেশে মুক্ত গণমাধ্যম থাকে সেই দেশে দুর্ভিক্ষ হয় না। একই সঙ্গে এটা বলা যায়, যখন কোন দেশে মুক্ত গণমাধ্যম এবং স্বাধীন সাংবাদিকতা থাকে সে দেশে শুধু দুর্ভিক্ষ না, ফ্যাসিবাদও আসতে পারে।
3: আজ সোমবার সকালে রাজধানীর মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে আয়োজিত প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডক্টর আ ন ম ইহসানুল হক মিলন এমপি বলেন,
6: আমরা চাই না আমাদের আগামী দিনের ভবিষ্যৎ শুধু জিপিএ, এ প্লাস, গোল্ডেন প্লাস এই সোনার হরিণের পিছনে ছুটে বেড়া। আমরা চাই তারা মেধাবী ছাত্র হোক, তারা ক্রিয়েটিভ হোক, তারা সৃজনশীল হোক এবং তারা খেলতে খেলতে শিখবে, সেটা আমরা চাই। আমাদের মিড ডে মিল এইটিও শুরু হয়েছে এবং আগামী প্রাথমিক স্কুলের যে বাজেট রয়েছে, আমরা পিডিপি যে ফাইভ বলি, সেখানে সেটার জন্য বরাদ্দ রয়েছে। আমরা আনন্দময় শিক্ষার জন্য মাল্টিমিডিয়া ক্লাসরুম এবং ওয়ান টিচার ওয়ান টেবিল ব্যবস্থা করছি। এই ওয়ান টিচার ওয়ান ক্যাপ থেকে একজন শিক্ষক তার ক্লাসরুমে কতজন ছাত্রছাত্রী রয়েছে, তাদের শারীরিক অবস্থা, তাদের মানসিক অবস্থা, তাদের পারিবারিক অবস্থা, তাদের অ্যাটেন্ডেন্স হতে শুরু করে মাল্টিমিডিয়া ক্লাসরুমে এই শিক্ষকদের ট্যাবলেট থেকে তাদেরকে আনন্দময় শিক্ষা শেখানো হবে। আমরা ক্লাস ফোর থেকে স্পোর্টস এন্ড কালচার এন্ড ডিবেট সেটা আমরা ইনক্লুড করছি। ক্লাস সিক্স এ আমরা ডিবেট মানব সম্পদ উন্নয়নের যে ধারণাটি সেখানে আমরা শিখে দিব এবং ক্রমান্বয়ে আমরা কারিগরি শিক্ষাকে গুরুত্ব দিব, কারণ বাংলাদেশে এই অবহেলিত মানব সম্পদকে আমরা কর্ম সক্ষম জাতি হিসেবে পরিণত করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। এরপরে সেকেন্ডারিতে এবং টার্সিয়াতে টার্সিয়ারি এডুকেশনও আমরা সেখানে কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। আমরা চাই বিশ্বায়নের যুগে প্রতিযোগিতায় বাংলাদেশ টিকে থাকুক এবং আমাদের এই অপারিত মানব সম্পদ যেটা আমরা মনে করি বিশ্বে বাংলাদেশ সবচেয়ে ঘন বহুল একটি জনসংখ্যার রাষ্ট্র, হাইলি ডেন্সলি পপুলেটেড কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, এই জনসংখ্যা একটি জাতির কখনো অভিশাপ হতে পারে না। এই জনসংখ্যাকে মানব সম্পদে রূপান্তরিত করতে হবে, সেই কর্মযজ্ঞ শুরু হয়েছে বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে। শিক্ষায় বাজেট এবছর সর্বাধিক পেয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে তিনি জিডিপির 5% পর্যন্ত বাজেট উন্নীত করা হবে। আমরা দেখেছি বিগত দিনগুলোতে জিডিপির 1.69% দেওয়া হতো, সেটি ছিল 87,000 কোটি টাকা। এবার তিনি এটাকে উন্নীত করে 2% করেছেন এবং শিক্ষা মন্ত্রণালয় পেয়েছে 1,36,000 কোটি টাকা। এই যে টাকা ব্যয় হবে শিক্ষা খাতে, সেই খাতে আমরা চাই একটি বৈপ্লবিক পরিবর্তন। বাংলাদেশে কারিগরি শিক্ষার উন্নয়নের জন্য এই পর্যন্ত 53টি পলিটেকনিক ইনস্টিটিউট হয়েছে এবং আমাদের পরিকল্পনা রয়েছে আগামী 1 বছরের মধ্যে বাকি 23টিকে সমাপ্ত করা। আমরা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ সারা বাংলাদেশে 329টি স্থাপন করে যাচ্ছি এবং আশা করছি আমাদের আগামী 2 বছরের মধ্যে সেই কাজগুলো শেষ হবে।
3: আজ স্মার্ট কৃষিতে সরকারি বিনিয়োগ বিষয়ক বিশ্ব ব্যাংকের প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বলেন,
7: কৃষি পণ্যগুলি সিজনাল। একটা সময় আসলে টমেটো যখন পাকা শুরু করবে, আপনি টমেটোকে যত কথাই বলেন সে শুনবে না, সে পাকা শুরু করবে। তো আমাদের প্রয়োজন ছিল এই কৃষক যখন সিজন শুরু হয় তখন সে 50 টাকা কেজি বিক্রি করে সে খুব খুশি। কি পরিমাণ টমেটোর চাহিদা আছে, কি পরিমাণ উৎপাদন করার প্রয়োজন হবে, এটা কিন্তু এই ডাটাটা কৃষকের কাছে ছিল না, এখনো নাই। আমরা চাচ্ছি চাহিদার সাথে সামঞ্জস্যতা রেখে উৎপাদনটাকে মেলানো, তাহলে কৃষক তার উৎপাদিত সম্পূর্ণ পণ্য বিক্রি করতে পারবে সঠিক দামে এবং ভোক্তারা রাউন্ড দ্য ইয়ার একই দামে বা একটু আপ ডাউনে পণ্যকে পাবে। যার জন্য আপনারা দেখেছেন অতীতে, আমরা অনেকেই দেখেছি যখনই আমাদেরকে বলা হয়, আমাদেরকে বলা হলো যে অতীতেও দেখেছি যে আমরা ভেজিটেবল কোল্ড স্টোরেজ করি, সবাই দৌড়ানো শুরু করলো ভেজিটেবল কোল্ড স্টোরেজ করা। একটা ভেজিটেবল কোল্ড স্টোরেজ করতে রাউন্ড এই মুহূর্তে 100 crores। এখন আপনি টমেটো উঠাইলেন, কোল্ড স্টোরেজ কোথায়? এখান থেকে 25 মাইল দূরে। এই টমেটো বা এই জাতীয় ভেজিটেবল, গাজর, ইভেন কাঁচামরিচ, আপনি 25 মাইল দূরে যদি স্টোরেজ করতে নিতে হয়, আপনারা যদি কেউ কৃষির সাথে বা আপনার পূর্বপুরুষেরা কেউ কৃষির সাথে জড়িত থেকে থাকে, আপনাকে বলে দেই ভেজিটেবল যত অপারেটিং করবেন, যত হ্যান্ডেলিং করবেন, একটা পার্সেন্টেজ স্পয়েল হতে থাকবে, এটাই সত্য।
3: বিশ্ব তামাকমুক্ত দিবস 2026 পালন উপলক্ষে আজ রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাকাওয়াত হোসেন এমপি তামাকের ক্ষতিকর দিক এবং তামাকের বিরুদ্ধে সরকার গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে বলেন,
8: অনেক দিন ধরে, অনেক যুগ ধরে তামাক এবং তামাকজাত দ্রব্যের ব্যবহার সেবন কমিয়ে আনার লক্ষ্যে জীবনের উপর তামাক গ্রহণের ঝুঁকি সম্পর্কে সমাজকে সচেতন করার জন্য অনেক মহিষীজনরা অনেক গুরুজনরা কাজ করে গিয়েছেন। যারা স্মোক করে তারাই কিন্তু সবচেয়ে বড় সাক্ষী হতে পারে এটা যে কত খারাপ। আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলি, স্মোকিং মানুষের ঘুম কমায় দেয়, ক্ষুধা নষ্ট করে দেয়, ওয়েট ফল করায়, প্লাস শরীরের এমন কোনো অঙ্গ নেই যেখানে এটা এফেক্ট না করে। রোজার মাসে স্মোকিং এত খারাপ, ইফতার খাওয়ার পরে প্রথম যে জিনিসটা, এমনকি ইফতারের মধ্যবর্তী সময় ইচ্ছা করে একটা সিগারেট খায় নেই, দ্যাটস দ্য রিয়ালিটি। এবং সিগারেটটা খাওয়ার সাথে সাথে মাথাটা এমন একটা ঘোরা দেয় অ্যাজ এ ব্ল্যাক আউট হয়ে যাবে। এবং আমার জীবনে ঘুরেছে টান দেওয়া থেকে কোনো কিছু ধরে বসে পড়তে হয়েছে অ্যাট দ্য ইয়াং এজ ইভেন। ইট ইজ সো ব্যাড, এমন ইফেক্ট করে সারা অঙ্গের উপরে, আর কি বিভৎস চিত্র গালের মধ্যে যে ক্যান্সার, মাই গুডনেস, দাঁতে গালে। এটা থেকে আসলে জাতিকে মুক্ত করা, এই যে অনেকগুলি আইন আমাদের দেশে হয়েছে, কিন্তু সত্যিকারভাবে এই আইনকে প্রতিপালন করার লক্ষ্যে আরও আন্দোলন করতে হবে আমাদের, আরও সংঘবদ্ধ হতে হবে আমাদের শিক্ষিত সমাজকে, আমাদের ডাক্তার মহলদের, আমাদের সবার। এটার বিরুদ্ধে সচেতন না হলে সমাজ তো ধ্বংস হয়ে যাবে। এই টোবাকো থেকে কিন্তু এখন নেশাতে চলে গেছে সমাজ, আন্দোলন কিন্তু একটা না, এটাকে সাথে এখন প্লাস করতে হবে, অনেক দীর্ঘ লাইন হবে। এই যে অ্যারেস্ট করতেছি, আইনের ফাঁকে বের হয়ে যাচ্ছে, অবশ্যই আইন আরো কঠিন করা হচ্ছে। এখন কত রকম নেশা যে এসেছে, এগুলির বিরুদ্ধে আসলে সমন্বিতভাবে আমাদের সবাইকে নামতে হবে যদি জাতিকে বাঁচাতে হয়।
3: সভাপতির বক্তব্যে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী উল্লেখ করেন,
9: তামাক শুধু আমাদের ব্যক্তির ক্ষতি করে না, এটা একটি সমাজ, একটি পরিবার, একটা দেশকে ধ্বংস করে দেয়, আমাদের যুব সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যায়, যারা আমাদের রাষ্ট্র গড়ার, দেশ গড়ার কারিগর। আমরা সবাই চাই আমাদের দেশটি সুস্থ থাকুক। আমাদের সরকারের যে স্বাস্থ্য পলিসি, সেটা হলো সুস্বাস্থ্যের বাংলাদেশ। সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়তে হলে আপনাকে আগে স্বাস্থ্য ঠিক রাখতে হবে, আর এই স্বাস্থ্য ঠিক রাখতে হলে এই তামাক ছেড়ে দিতে হবে। তামাক ছাড়বো কিভাবে বা যারা খাচ্ছেন, আমার বিশ্বাস একজনের সচেতনতা এবং নিজের প্রতি যে আস্থা কিংবা নিজের যে একটা মানসিক শক্তি, এটাই যথেষ্ট আপনার তামাক ছেড়ে দেওয়ার জন্য। ক্রনিক পালমোনারি ডিজিজ যেটা, এটা কখনো ভালো হয় না, এটা হয়তো সাময়িক আপনার চিকিৎসা করে বন্ধ রাখা যায়। আর আমাদের দেশে যেইটুকু চিকিৎসা হয়, আমি সিঙ্গাপুরে কথা বলেছি, বললো যে এটা ভালো হয় না, আর যে সাধারণ যে পরীক্ষায় বোঝা যায় না আপনার লাং কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে, আপনার এই ফুসফুস কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা কিন্তু খুব, আমাদের ডাক্তার সাহেবের একটা এক্সরে করি আমরা, বলে দেই যে না আপনার কোনো সমস্যা নাই, কিন্তু না, সঠিক না, এটাকে অনেক গভীরভাবে পরীক্ষা করা প্রয়োজন, দেখা যাবে যে এক সময় আপনার ফুসফুস অকার্যকর হয়ে গেছে। আমরা চাই এই সমস্ত ভয়াবহতাগুলো তুলে ধরা, চলুন আমরা সবাই মিলে আমরা আমাদের দেশকে, আমাদের সমাজকে এই তামাক এবং মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করি, আমরা সবাই একসাথে কাজ করব, এই অঙ্গীকার করি।
3: অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার প্রভাত চন্দ্র রায় বিশ্বাস বক্তৃতায় বলেন,
10: আমি সরকারের মাধ্যমে আপনাদের সকল শ্রেণী পেশার মানুষকে অগ্রণী ভাবে ভূমিকা রাখতে হবে, এবং এটি একটি সম্মিলিত উদ্যোগ, তা নাহলে কিন্তু এটি অভীষ্ট লক্ষ্যে পৌঁছানো অত্যন্ত দুরূহ হবে। আসুন আমরা সবাই, শুধুমাত্র স্বাস্থ্যকর্মী নয়, শিক্ষক, অভিভাবক, ইভেন গণমাধ্যম কর্মী এবং সুশীল সমাজে যারা আছেন, সকলে একযোগে কাজ করে তামাকের এই বিষাক্ত প্রভাব থেকে আমাদের প্রিয় মাতৃভূমিকে রক্ষা করি, এবং সরকারের যে অঙ্গীকার সুস্বাস্থ্যের বাংলাদেশ করার, সেটি নিশ্চিত করি, বাংলাদেশ তামাকমুক্ত হোক এবং বিশ্ব তামাকমুক্ত দিবসে এটি আমরা আন্তরিক আমাদের প্রত্যাশা।
3: সংবাদ প্রবাহ শেষ হল, বর্ণনা উম্মে হাবিবা হিমি, সম্পাদনা এএসএম আহাদ, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, প্রযোজনা মোহাম্মদ দুলাল হোসাইন।
2: অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
0: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন মনিটরিং পরিদপ্তরের অনুষ্ঠান বিশ্ব বেতারে বাংলাদেশ।

0: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার বিশ্ব বেতারে বাংলাদেশ সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি মীর নাসির আহমেদ। বাংলাদেশ সম্পর্কে বিশ্বের বিভিন্ন দেশের বেতার কেন্দ্র থেকে প্রচারিত গুরুত্বপূর্ণ সংবাদের উপর ভিত্তি করে এই সাপ্তাহিক আয়োজন বিশ্ব বেতারে বাংলাদেশ সাজানো হয়েছে। প্রচারিত হয় সপ্তাহের প্রতি সোমবার রাত ১০টায় ঢাকা ক থেকে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বাংলাদেশের জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থ বছরের জন্য ৯,৩৮,০০০ কোটি টাকার প্রস্তাবিত জাতীয় বাজেট পেশ করেছেন। এর বিপরীতে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬,৯৫,০০০ কোটি টাকা। বাজেটে মূল্যস্ফীতি ৭.৫% মধ্যে রাখা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ৬.৫% উন্নীত করার লক্ষ্য ধরা হয়েছে। গত বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট পেশ করা হয় বলে বিবিসি বাংলার রিপোর্টে বলা হয়েছে। অর্থমন্ত্রী জাতীয় সংসদে তার বাজেট বক্তৃতায় বলেন, অভ্যন্তরীণ রাজস্ব আহরণ বৃদ্ধির লক্ষ্যে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনাকে আলাদা করার উদ্যোগ নেওয়া হয়েছে। বাজেটে বাংলাদেশের জনগণের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে নিত্য প্রয়োজনীয় ৬০টি পণ্যের ওপর উৎসকর কমানোর প্রস্তাব দেওয়া হয়েছে। মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় কমাতে নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও কৃষি পণ্যে কর ছাড়ের ঘোষণা দিয়েছে সরকার। আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি ওষুধের রপ্তানি বৃদ্ধির প্রবৃদ্ধি ধরে রাখতে ২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে বিশাল কর ছাড়ের ঘোষণা দেওয়া হয়েছে। এছাড়া প্রস্তাবিত জাতীয় বাজেটে ক্যান্সার প্রতিরোধী ওষুধের নতুন উপকরণ ও ঔষধ তৈরির মূল উৎপাদন এপিআই সহ মোট ৭৭টি নতুন মৌলিক কাঁচামাল আমদানিতে শুল্ক ভ্যাট তুলে নেওয়ার প্রস্তাব করা হয়েছে। সরকারের ঘোষণা অনুযায়ী কর ব্যবস্থাপনাকে সম্পূর্ণ অটোমেশনের আওতায় আনার মাধ্যমে রাজস্ব ফাঁকি রোধ করা হবে। বিবিসি বাংলার রিপোর্টে আরও বলা হয়, ২০২৬-২০২৭ অর্থ বছরের জাতীয় বাজেটে ব্যয়ের সবচেয়ে বড় অংশ বরাদ্দ রাখা হয়েছে সামাজিক অবকাঠামো খাতে। শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা সহ এ খাতে মোট ব্যয়ের ২৯.৭৪% ব্যয় করা হবে বলে বাজেট ঘোষণায় জানানো হয়। এছাড়া জনশৃঙ্খলা নিরাপত্তা সহ সাধারণ সেবায় ২৬.১৩%, কৃষি, স্থানীয় সরকার, সড়ক, বিদ্যুৎ ও জ্বালানি সহ ভৌত অবকাঠামো খাতে ১৮.৬৬% এবং সুদে ১৩.৫৯% ব্যয় করার পরিকল্পনা রয়েছে। শিক্ষাকে সবার অধিকার হিসেবে নিশ্চিত করতে মেয়েদের জন্য স্নাতক পর্যন্ত বিনামূল্যে শিক্ষা সম্প্রসারণের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকার। বিবিসি বাংলা জানিয়েছে, পাশাপাশি মেধাভিত্তিক বৃত্তি কর্মসূচি আরও শক্তিশালী করা হবে এবং দরিদ্র শিক্ষার্থীদের জন্য ইউনিফর্ম, জুতা ও স্কুল ব্যাগ সরবরাহের পরিকল্পনার কথা জানানো হয়েছে। প্রতিবন্ধী ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করতে বিশেষায়িত সহায়ক প্রযুক্তি ও শিক্ষা সামগ্রী সরবরাহ করা হবে। শিক্ষার্থীদের পুষ্টির চাহিদা ও সুস্বাস্থ্য নিশ্চিত করতে মিড ডে মিল কর্মসূচি চালু করে পর্যায়ক্রমে তা সারা দেশে সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে। সেই সাথে ছাত্রী ও শিক্ষিকাদের জন্য স্যানিটেশন ও স্বাস্থ্যবিধিকে প্রাধান্য দেওয়ার কথাও বলা হয়েছে বাজেট প্রস্তাবনায়। এছাড়া প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থার অংশ হিসেবে ওয়ান টিচার ওয়ান ট্যাব কর্মসূচি চালু, মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন ও বিনামূল্যে ওয়াইফাই সুবিধা সম্প্রসারণ করা হবে। পাশাপাশি প্রতিটি শিক্ষার্থীদের জন্য স্বতন্ত্র এডু আইডি চালু ও ডিজিটাল লাইব্রেরির ব্যবস্থা করা হবে এবং শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই, রোবোটিক্স, কোডিং ও ডিজিটাল লিটারেসি সম্বন্ধে পরিচিত করা হবে। বাংলাদেশের সাবেক আইজিপি বেনজির আহমেদকে ইন্টারপোলের সহায়তায় দুবাইয়ে গ্রেপ্তার করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের দায়ের করা একটি মামলায় সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বিবিসি বাংলাকে জানিয়েছে, প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে কূটনৈতিক চ্যানেলে দেশে ফেরত আনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রস্তাব পাঠানো হবে। উল্লেখ্য, বেনজির আহমেদ ২০২০ সালের এপ্রিল থেকে ২০২২ সালের সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি ছিলেন। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের আগে তিনি দেশ ছেড়ে পালিয়ে যান। বাংলাদেশে মাথাপিছু জাতীয় আয় প্রথমবারের মতো $3,000 মাইলফলক অতিক্রম করেছে। 2025-26 অর্থবছরে মাথাপিছু আয় $3,020 পৌঁছেছে। গত বুধবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস প্রকাশিত প্রতিবেদন থেকে তথ্য জানা গেছে বলে ডয়েচে ভেলের রিপোর্টে বলা হয়েছে। নতুন এই হিসাব 2024-25 অর্থবছরের সংশোধিত হিসাব $2,769 থেকে $251 বা 9.1% বেশি। এর মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ার উচ্চ আয়ের অর্থনীতিগুলোর মধ্যে স্থান করে নিল বাংলাদেশ। প্রাক্কলিত $3,020 মাথাপিছু আয়ের ফলে ভারত, পাকিস্তান ও নেপালের চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ। স্থানীয় মুদ্রার হিসেবে মাথাপিছু বার্ষিক আয় আগের বছরের $3,34,511 থেকে বৃদ্ধি পেয়ে $3,68,873 হবে বলে জানানো হয়েছে। বাংলাদেশ ভারত সীমান্তে ভারতের কাঁটাতারের বেড়া নির্মাণ সহ বিভিন্ন অবকাঠামো কার্যক্রমে নিয়ম লঙ্ঘনের অভিযোগ তুলে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। ডয়েচে ভেলের প্রতিবেদন অনুসারে পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় ভারতীয় হাইকমিশনের কাছে পাঠানো এক বার্তায় বলেছে, ভারতীয় কর্তৃপক্ষ সীমান্তের 150 গজের মধ্যে বাংলাদেশের অনুমতি ছাড়াই বিভিন্ন কার্যক্রম চালিয়েছে। এর মধ্যে রয়েছে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা, সড়ক নির্মাণ বা মেরামত, সীমান্ত পোস্ট বা স্থাপনা নির্মাণ, সেতু, কালভার্ট, বাঁধ বা এ ধরনের প্রতিরক্ষামূলক অবকাঠামো নির্মাণ। এদিকে এ মাসের 8 থেকে 11 জুন পর্যন্ত ভারত থেকে বাংলাদেশের ভেতরে পুশিন চেষ্টার মধ্যে বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। সীমান্তের 68টি স্থানে নির্মিত বেড়ায় বিভিন্ন ধরনের অনিয়ম বা বিচ্যুতির বিষয়ে ঢাকার পক্ষ থেকে নতুন দিল্লিকে অবহিত করা হয়েছে। বাংলাদেশ মনে করে এসব কার্যক্রম 1975 সালের বাংলাদেশ ভারত সীমান্ত কর্তৃপক্ষের যৌথ নির্দেশিকা এবং সীমান্ত এলাকার কার্যক্রম পরিচালনা সংক্রান্ত বিদ্যমান দ্বিপক্ষীয় সমঝোতা ও পদ্ধতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাই এসব অনিয়ম বন্ধে ভারত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে বাংলাদেশ আশাবাদ ব্যক্ত করছে। শ্রোতা বন্ধুরা, এরই সঙ্গে শেষ হল আমাদের আজকের সাপ্তাহিক আয়োজন বিশ্ব বেতারে বাংলাদেশ। এরপর আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 11টায় বাংলায়।
1: শুনলেন মনিটরিং পরিদপ্তরের অনুষ্ঠান বিশ্ব বেতারে বাংলাদেশ।

0: প্রিয় শ্রোতা, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান রবিশ্বর। আজকে আমাদের শিল্পী রাবিতা সাবা। রাবিতা, চারটা গান শুনবো। আমার মনে হয় যে কথা না বাড়িয়ে প্রথমে গানে যাই, কারণ আমাদের শ্রোতারা গানই শুনতে পছন্দ করবেন বেশি কথা বলার চেয়ে। প্রথম কোন গানটি দিয়ে শুরু করবে বলো?
1: আমি প্রথমে পূজা পর্যায় থেকে গাইবো, আজই প্রণমী তোমারে চলিব নাথ সংসার কাজে।
0: আমরা গানটি শুনি, তারপর কথা শুনছি।

0: এটা আমারও ছেলেবেলার খুব গাওয়া গান, কবির একদম প্রথম বয়সের রচনা। প্রথম বয়স বলা যাবে না খুব একটা, কারণ
1: 1900 সালের দিকে গানটা লিখেছিলেন।
0: তবে গানের কথাগুলোতে ওই যে শব্দ চয়নগুলো, তাতে একটা
1: স্রষ্টার প্রতি,
0: হ্যাঁ, এবং সেখানে ওই নাট প্রণমী এই শব্দগুলোতে খুবই প্রথম বয়সের যে গান তার একটা বেশ মিল পাওয়া যায়, সেজন্য হুট করে
1: স্রষ্টাকে নিবেদন করে এই গানটা লেখা হয়েছে। এবং এটার সুরটা কিন্তু বাউল সুরে,
0: বাউল সুরে। আমরা পরে কোন গানটায় যাব, আমরা প্রথমে একদম প্রথম বয়সের, প্রথম বয়স বলবো না, 38 বছর বয়সে মেবি ওই সময় লেখা, তার কাছাকাছি সময় লেখা একটি গান হচ্ছে তুমি যে আমারে চাও আমি সে জানি। এই গানটা আমার যেটা কি একদম আগের দিকে যখন আমি ছাত্র ছিলাম, কেন জানি প্রেমের গান ভাবতাম, মানে পৃষ্ঠা না উল্টে আর কি। তারপর পরে বোঝা হলো যে এই চাওয়াটা হচ্ছে স্রষ্টাকে চাওয়া, এবং এটা হচ্ছে সেই কথাটা যেটা
1: আমাদের হাসি কান্নার সাথে স্রষ্টা যেভাবে জড়িয়ে আছেন সেটাই এই গানে আসলে বলা হয়েছে।
0: আরেকটা বিষয় খুব মনে হয় যে কেন যে মরে কাঁদাও আমি সে জানি, এটা যেমন বলছেন ওই যে অন্য গানগুলোতে আমার মিলন লাগি তুমি আসছো কবে থেকে, অথবা তাই তোমার আনন্দ আমার পর তুমি তাই এসেছো নিচে, অর্থাৎ পরের বয়সে প্রভুত্বের জায়গা থেকে এখানটায় স্রষ্টা একেবারে বন্ধু অথবা
1: প্রিয়জনের সাথে তুলনা করা হয়েছে,
0: অর্থাৎ পূজা প্রেমের পরিপূরকতায়। যাই হোক, আমরা গানটি শুনি।

0: তৃতীয় গান কোনটি করতে চাইছো?
1: আমি এই লোকিনু সঙ্গতব,
0: এই গানটা নিয়ে একটা গল্প প্রচলিত। এটা রবীন্দ্রনাথের কোন একটা নতুন বাড়িতে, মুজফ্ফরপুরে বোধ হয় নতুন বাড়িতে, এপি সেন, অতপ্রসাদ সেন, রথী ঠাকুর, রবীন্দ্রনাথ, তারা মিলে বসে
1: রামগড়ে
0: এই গানটি শুনি আমরা তাহলে এই পর্যায়ে।

0: প্রিয় শ্রোতা, আমরা আমাদের আয়োজনের প্রায় শেষ পর্যায়ে আরেকটি গান শুনে আমাদের আয়োজন শেষ করব। আমাদের সাথে এতক্ষণ ছিলেন রাবিতা সাবা, তার কণ্ঠে আমরা পূজা পর্যায়ের বিভিন্ন উপপর্যায়ের গান শুনছিলাম, বিভিন্ন প্রসঙ্গের গান শুনছিলাম। কোন গানটি দিয়ে শেষ করতে চাইছো আজকে বলো?
1: আমি মহারাজও একই সাজে এলে হৃদয় পুরো মাঝে, এই গানটি দিয়ে শেষ করতে চাইছি। একইভাবে স্রষ্টাকে উদ্দেশ্য করে বলা একটি গান,
0: পূজা পর্যায়ে যে উপপর্যায়ের মধ্যে সুন্দর যে
1: বৈচিত্র্যগুলো, সুন্দর
0: উপপর্যায় গান, এই গানটি শুনে আমাদের আজকে আয়োজন শেষ করব। তুমি কি আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে কিছু বলতে চাও?
1: আমার শ্রোতাদের উদ্দেশ্যে শুধু একটাই কথা বলার আছে, সেটা হচ্ছে বাংলা গান শুনুন, ভালো গান শুনুন, এবং আমাদের বাঙালি সংস্কৃতির যে ঐতিহ্য, সেই সমস্ত ঐতিহ্যকে হৃদয়ে ধারণ করুন।
0: একদম। প্রিয় শ্রোতা, শেষ গানটি শুনবো, তার আগে আমি বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।

0: এতক্ষণ শুনলেন নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান রবিশ্বর। গবেষণা গ্রন্থনা উপস্থাপনায় আজিজুর রহমান তুহিন এবং তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিব রহমান। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানমালায় এবারে রয়েছে আধুনিক গান। শিল্পী কুমার বিশ্বজিৎ, গানের কথা সাজিয়েছেন আব্দুল হাই আল হাদি এবং সুর করেছেন আবিদ হোসেন খান।

কুমার বিশ্বজিতের কণ্ঠে আধুনিক গান শুনছেন। এবারে শুনবেন দরদিয়া তুই যে আমার অন্তরে অন্তর। গানের কথা সাজিয়েছেন মোহাম্মদ রফিকুজ্জামান এবং সুর করেছেন আলী আকবর রূপু।

0: এতক্ষণ আধুনিক গান শুনলেন বাংলাদেশ বেতার ঢাকা।
1: কৃষক বাঁচলে বাঁচবে দেশ, গর্ব সুফলা বাংলাদেশ। শস্য, ফসল, মৎস্য ও পশুপালন খাতে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মৌকুফের সিদ্ধান্ত গ্রহণ করেছে বর্তমান সরকার। এ ঋণ মৌকুফ করা হলে আনুমানিক 12 লাখ কৃষক প্রত্যক্ষভাবে লাভবান হবে এবং মৌকুফ করা হবে প্রায় 1,500 কোটি টাকা। এর ফলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকগণ ঋণের দায় হতে মুক্ত হবেন এবং ব্যাংক থেকে পুনরায় স্বল্প সুদে কৃষি ঋণ গ্রহণ করতে পারবেন। কৃষক রক্ষা পাবে স্থানীয় মহাজনী ঋণের উচ্চ সুদের হাত থেকে। কৃষি ঋণ মৌকুফে দৃঢ় অঙ্গীকার, কৃষকের পাশে আছে বর্তমান সরকার।
0: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন পল্লীগীতি। মৌসুমী আক্তার শ্রাবণীর কণ্ঠে গানের কথা সাজিয়েছেন মোহাম্মদ হাবিবুর রহমান এবং সুর করেছেন আবু বক্কর সিদ্দিক।

মৌসুমি আক্তার শ্রাবণীর কণ্ঠে পল্লীগীতে শুনছেন। এবারে গানে কথা সাজিয়েছেন শিরিন আক্তার এবং সুর করেছেন আবু বক্কর সিদ্দিক।

0: এতক্ষণ পল্লীগীতি শুনলেন মৌসুমী আক্তার শ্রাবণীর কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা, প্রিয় শ্রোতা, আয়োজনমালায় এখন শুনবেন নজরুল সঙ্গীত, শিল্পী চৌধুরী মোস্তাক হোসেন।

0: পরপর দুখানি নজরুল সঙ্গীত শুনলেন চৌধুরী মোস্তাক হোসেনের কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার, একটু পরেই শুনবেন বাংলায় খবর।

0: আসসালামু আলাইকুম। রাত 11টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি মনিরুল ইসলাম। প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীতে দীর্ঘদিনের যানজট নিরসনে সায়দাবাদ, গুলিস্তান, গাবতলী ও মহাখালী বাস টার্মিনাল অন্যত্র স্থানান্তরের নির্দেশ দিয়েছেন। তিনি আজ সচিবালয়ে রাজধানীর যানজট নিরসন এবং ট্রাফিক ব্যবস্থাপনা পদ্ধতির আধুনিকীকরণে গৃহীত পদক্ষেপের অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত এক সভায় এ নির্দেশনা দেন। নির্দেশনা অনুযায়ী গুলিস্তান বাস টার্মিনাল কেরানীগঞ্জে, মহাখালী বাস টার্মিনাল অস্থায়ীভাবে পূর্বাঞ্চলে এবং পরে স্থায়ীভাবে টঙ্গীর কাছে, গাবতলী আন্তঃনগর বাস টার্মিনাল হেমায়তপুর এবং সায়দাবাদ যাত্রাবাড়ী বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তর করা হবে। পরে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সংবাদ মাধ্যমকে জানান, প্রধানমন্ত্রী একই সঙ্গে রাজধানীর বিভিন্ন স্থানে যত্রতত্র ছড়িয়ে থাকা বাস কাউন্টারগুলো দ্রুত সরিয়ে নির্দিষ্ট স্থানে নেওয়ার এবং পুরানো ও অকেজো যানবাহনগুলো অপসারণের তাগাদা দেন। তারেক রহমান রাজধানী জুড়ে এআই চালিত ট্রাফিক ক্যামেরা স্থাপন সহ ট্রাফিক ব্যবস্থাপনা উদ্যোগগুলোর সার্বিক অগ্রগতির বিষয়ে হালনাগাদ তথ্য জানতে চান। প্রধানমন্ত্রী রাজধানী ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকীকরণের প্রচেষ্টার অংশ হিসেবে এআই ক্যামেরা স্থাপনের কাজ দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশ দেন। মানবিক রাষ্ট্র গঠন এবং জনগণের মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে তুলতে গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সচিবালয়ে মন্ত্রী পরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে ইলেকট্রনিক মিডিয়ার নির্বাহী ও বার্তা প্রধানদের সাথে মতবিনিময় সভায় দেশ গড়ার কাজে তিনি এ সহযোগিতা চান। মতবিনিময় সভা শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের মানুষের মধ্যে যে মানবিক অনুভূতি, মূল্যবোধ এবং সামাজিক বোধ রয়েছে সেগুলো জাগিয়ে তুলতে হবে, এ ব্যাপারে সাংবাদিকদের ভূমিকা রাখতে হবে। অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই জনগণের জীবনমান উন্নয়ন এবং দেশের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে ধারাবাহিকভাবে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে আসছে। জাতীয় সংসদের বৈঠক আজ বিকেলে স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে পুনরায় শুরু হলে তিনি 2025-26 অর্থ বছরের সম্পূরক বাজেটের উপর সমাপনী বক্তব্যে একথা বলেন। এদিকে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে বলেন, দ্বিতীয় যমুনা সেতু নির্মাণ বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের অন্যতম উল্লেখযোগ্য প্রকল্প। সংসদের বৈঠক আগামীকাল বিকেল 3টায় আবার বসবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, দুর্নীতি দমন কমিশন দুদক পুনর্গঠনের জন্য নাম সুপারিশ করতে যে কোনো সময় সার্চ কমিটি গঠন করা হবে। আজ সংসদে 2025-26 অর্থ বছরের সম্পূরক বাজেটে দুদকের জন্য অতিরিক্ত বরাদ্দের দাবির ওপর ছাঁটাই প্রস্তাব নিয়ে আলোচনায় অংশ নিয়ে তিনি একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রধান বিচারপতি গতকাল সার্চ কমিটির জন্য তার প্রতিনিধির নাম পাঠিয়েছেন, ফলে কমিটি গঠনের পথ সুগম হয়েছে। তিনি বলেন, এখন সার্চ কমিটি গঠন করা হবে। অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সুবিধাভোগী নির্ধারণের স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করার লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচির বাস্তবায়নকে যে কোনো রাজনৈতিক বা দলীয় প্রভাব মুক্ত রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। তিনি আজ সচিবালয়ে ফ্যামিলি কার্ড বিতরণ সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এক বৈঠকে এ নির্দেশ দেন। অর্থ মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের প্রশাসনিক ব্যয় পর্যালোচনা ও অনুমোদন করা হয়। এছাড়াও বৈঠকে ফ্যামিলি কার্ড পাইলটিং সংশোধিত নির্দেশিকা 2026 চূড়ান্ত করা হয়েছে এবং ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা 2026-এর খসড়া পর্যালোচনা করে নীতিগত অনুমোদন দেওয়া হয়। কৃষি, খাদ্য এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বলেছেন, কৃষি পণ্যের সংরক্ষণ সক্ষমতা বাড়ানো এবং কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতে সরকার আগামী 1-2 বছরের মধ্যে সারাদেশে 2000 মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে। তিনি আজ রাজধানীর একটি হোটেলে এক সভায় একথা বলেন। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, বস্তুনিষ্ঠ দৃষ্টিভঙ্গির উপর দাঁড়িয়ে একটি স্বাধীন এবং দায়িত্বশীল গণমাধ্যম কমিশন গঠন করা বর্তমান প্রেক্ষাপটে অপরিহার্য। তিনি আজ রাজধানীর তথ্য ভবনে ন্যাশনাল এডিটর্স কাউন্সিল আয়োজিত বাকশালী শাসনে সংবাদপত্র বন্ধের কালো দিবস স্মরণে এবং ফ্যাসিবাদ মোকাবেলায় মিডিয়ার ব্যর্থতা শীর্ষক সেমিনারে একথা বলেন। বিশ্বকাপ ফুটবলের খবর। ফিফা বিশ্বকাপ ফুটবলের যুক্তরাষ্ট্রের আটলান্টা স্টেডিয়ামে স্পেন এবং নবাগত ক্যাপ ভার্ডের মধ্যকার ম্যাচটি এখনও চলছে। শেষ খবর পাওয়া পর্যন্ত খেলাটি গোলশূন্যভাবে এগিয়ে চলছে। রাত 1টায় বেলজিয়াম মিশরের বিপক্ষে খেলতে নামবে। এছাড়া আগামীকাল ভোর 4টায় সৌদি আরব উরুগুয়ের এবং সকাল 7টায় ইরান নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। সবশেষে আবহাওয়া, আগামীকাল সকাল 9টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর রাত 12টায় কেবল ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত হবে।
1: বাংলাদেশ বেতার আগামীকাল ঢাকা ক এর অনুষ্ঠান পরিচিতি। সকাল 6টা অধিবেশন শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কারি মোহাম্মদ আবু রায়হান। পথপথে অনুষ্ঠানে মিতব্যয়িতা সম্পর্কে বলবেন মাওলানা মোহাম্মদ বেলাল হোসাইন। কৃষি বিষয় কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল 6:50। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা সকাল 7:20।
2: ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের কার্যক্রম সংসদ ভবন থেকে সরাসরি সম্প্রচার করা হবে বেলা 3টায়। সংসদ অধিবেশনের কার্যক্রম শুনতে পাবেন মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ ও FM 106 মেগাহার্টজে, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচার করা হবে। সংসদ অধিবেশন সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন FM 90 মেগাহার্টজ এবং FM 102 মেগাহার্টজে।
1: ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর সকাল 8:30। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল বেলা 11:30। ফোন ইন অনুষ্ঠান ইসলাম ও জীবন শুনবেন বেলা 2:20। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসো করি ছোট পরিবার বিকেল 4:05। ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ দামামা শুনবেন বিকেল 5:10। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে 6:05। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ ট্রান্সক্রিপশন সার্ভিস সরবরাহকৃত অনুষ্ঠান বন্ধন রাত 10:05। উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান রাগ লহরী শুনবেন রাত 10:30। এবারে FM এর অনুষ্ঠান
2: রাত 12:15 নিশুতি অনুষ্ঠানে শুনবেন নাটক বিড়ম্বনা রচনা ও প্রযোজনা আশিস কুমার লৌহ।
1: FM 92 মেগাহার্টজে সন্ধ্যে 7:00 রাত 11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। FM 106 মেগাহার্টজে বেলা 12:10 এবং বেলা 2:15 থেকে রাত 11:15 পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। FM 90 মেগাহার্টজে সকাল 7:00 থেকে সকাল 9:00 পর্যন্ত ঢাকা কয়ের অনুষ্ঠান। প্রিয় শ্রোতা বন্ধু, আগামীকাল অনুষ্ঠান পরিচিতি শুনলেন।

0: পূর্বাভাসে বলা হয়েছে যে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারা দেশে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। রাজশাহী, পাবনা, যশোর, চুয়াডাঙ্গা ও খুলনা জেলা সমূহের উপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে 37.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজারহাট ও সিলেটে 20 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.8 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 27.6 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 75%, সন্ধ্যে 6টায় 67%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে 5:11 এবং অস্ত যাবে 6:48। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: অনুষ্ঠানে একযোগে প্রচারিত হল বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে
0: বাংলাদেশ বেতার ঢাকা। অনুষ্ঠান প্রচার হচ্ছে মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ ও FM 106, FM 102 ও 90 মেগাহার্টজে। এখন শুনবেন পবিত্র কোরআন তেলাওয়াত ও তর্জমা।

0: صدق الله العظيم.
1: আর যারা ঈমান আনবে ও সৎ কাজ করবে তাদের দোষগুলো আমরা তাদের থেকে দূর করে দেব এবং তাদেরকে তাদের উত্তম কাজের প্রতিফলন দান করব। বিশ্বাসী ও ন্যায়পরায়ণ লোকদের ত্রুটিগুলো মুছে ফেলা হবে এবং তাদের সদ্গুণের উপযুক্ত ও উত্তম পুরস্কার প্রদানের প্রতিশ্রুতি দেয়া হয়েছে কালামে পাকের এই আয়াতে।
2: পবিত্র কোরআন তেলাওয়াত ও তর্জমা শুনলেন। শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের অধিবেশন এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

শ্রোতা বন্ধুরা, জিনাত রেহানের কণ্ঠে গানটি শুনলেন। গানের কথা সাজিয়েছেন জেবুন্নেসা জামাল এবং সুর করেছেন করিম শাহাবুদ্দিন। এরপরে গান শুনবেন অপু আমানের কণ্ঠে। গানের কথা সাজিয়েছেন এ বি এম মাহবুবুর রহমান এবং সুর করেছেন খন্দকার মিল্টন, মাফ করবেন, মিল্টন খন্দকার। এরপরে গানটি শুনবেন রন্টি দাসের কণ্ঠে।

রন্টি দাসের কণ্ঠে গানটি শুনলেন। গানের কথা সাজিয়েছেন মোহাম্মদ মোশাররফ হোসেন এবং সুর করেছেন রফিকুল আজিজ। এবং এই গানটির সঙ্গে শেষ হল বর্ণালী আধুনিক গানের অনুষ্ঠান। বাংলাদেশ বেতার ঢাকা, নিশুতি অধিবেশন শুনছেন এফএম 90 মেগাহার্টসে। শুরু হচ্ছে রংধনু মিশ্র গানের অনুষ্ঠান। প্রথমে শুনবেন দেশের গান। রাকিবা ইসলাম ঐশীর কণ্ঠে গানের কথা সাজিয়েছেন গোলাম সরওয়ার সলক এবং সুর করেছেন উজ্জ্বল সিনহা। এর পরের গানটি শুনবেন তপন মাহমুদের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত।

কি। শ্রোতা বন্ধুরা, শুনছেন রংধনু মিশ্র গানের অনুষ্ঠান। এবারে শুনবেন স্বপ্নের ঠিকানা ছায়াছবির গান সাবিনা ইয়াসমিন ও এন্ড্রু কিশোরের কণ্ঠে। এর পরের গানটি শুনবেন নজরুল সঙ্গীত রওশনারা মাসুদের কণ্ঠে।

মিশ্র গানের অনুষ্ঠান শুনলেন রংধনুতে, এবং এই গানটির সঙ্গে শেষ হল মিশ্র গানের অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে আকাশ ভরা সুরের ধারা, দেশ বিদেশে রকমারি গানের অনুষ্ঠান। প্রথমে শুনবেন দেশের গান এন্ড্রু কিশোরের কণ্ঠে। গানের কথা সাজিয়েছেন সিদ্দিক চৌধুরী এবং সুর করেছেন এ এইচ এম রফিক। এর পরের গানটি শুনবেন পাপিয়া সরওয়ারের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত।

শ্রোতা বন্ধুরা শুনছেন দেশ বিদেশে রকমারি গানের অনুষ্ঠান আকাশ ভরা শরীর ধারায়। এবারে শুনবেন ইংরেজি গান জেমস ব্ল্যান্টের কণ্ঠে, এরপর শুনবেন তানজিনা করিম স্বরলিপির কণ্ঠে আধুনিক গান, নুরুল ইসলাম মানিকের লেখা এবং রুবায়াত শামীম চৌধুরীর সুরে।

প্রিয় শ্রোতা, ফিলিংস ব্যান্ডের গান শুনলেন জেমসের কণ্ঠে। আপনারা শুনছেন রকমারি গানের অনুষ্ঠান আকাশ ভরা সুরের ধারা। এবারে শুনবেন আরবি গান বেতুল দেমির কণ্ঠে, এরপরে জালালউদ্দিন খান লেখা ও সুরে, পরের গানের শিল্পী আবু বকর সিদ্দিক, এরপরে শুনবেন নেপালি গান উদয় ও ম্যানিলা সোটাঙ্গের কণ্ঠে।

প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন আকাশ ভরা সুরে তারা, দেশ বিদেশের অকুমারী গানের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে নিঃশ্রুতি অধিবেশনে FM 90 MHz। এবারে হৃদয়ের বন্ধন মানচিত্রে গান শুনবেন আসিফ ও কনক চাপার কণ্ঠে, এরপরে চাইনিজ গান জে চুর কণ্ঠে।

প্রিয়শ্রোতা, লালনগীতি শুনলেন বিপুল ভট্টাচার্যের কণ্ঠে, এবং এই গানের সাথে শেষ হল আকাশ ভরা সুরের দ্বারা দেশ বিদেশের রকমারি গানের অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয়শ্রোতা শুনছেন নিঃশ্রুতি অধিবেশন, প্রচারিত হচ্ছে FM 90 MHz। এবারে শুনবেন নজরুল সঙ্গীত ফিরোজা বেগমের কণ্ঠে।

নজরুল সঙ্গীত শুনলেন ফিরোজা বেগমের কণ্ঠে, বাংলাদেশ বেতার ঢাকা। আগামীকাল সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না, আবহাওয়ার পূর্বাভাস শুনলেন বাংলাদেশ বেতার ঢাকা। পরবর্তী অধিবেশনে ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সকাল 6টায় অধিবেশন শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কারি মোহাম্মদ আবু রায়হান। পথপাথে অনুষ্ঠানে মিতব্যয়িতা সম্পর্কে বলবেন মাওলানা মোহাম্মদ বেলাল হোসাইন। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল 6:50। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা সকাল 7:20। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের কার্যক্রম সংসদ ভবন থেকে সরাসরি সম্প্রচার করা হবে বেলা 3টায়। সংসদ অধিবেশনের কার্যক্রম শুনতে পাবেন মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ ও FM 106 মেগাহার্টজে, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে ও সরাসরি সম্প্রচার করা হবে। সংসদ অধিবেশন সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন FM 90 মেগাহার্টজ এবং FM 102 মেগাহার্টজে। ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর সকাল 8:30। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্য সুখের মূল বেলা 11:30। ফোন ইন অনুষ্ঠান ইসলাম ও জীবন শুনবেন বেলা 2:20। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসো গড়ি ছোট পরিবার বিকেল 4:05। ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ দামামা শুনবেন বিকেল 5:10। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে 6:05। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ ট্রান্সক্রিপশন সার্ভিস সরবরাহকৃত অনুষ্ঠান বন্ধন রাত 10:05। উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান রাগ লহরী শুনবেন রাত 10:30। এবারে FM-এর অনুষ্ঠান। FM 92 মেগাহার্জে সন্ধ্যে 7:00 থেকে রাত 11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। FM 106 মেগাহার্জে বেলা 12:10 এবং বেলা 2:15 থেকে রাত 11:15 পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। FM 90 মেগাহার্জে সকাল 7:00 থেকে সকাল 9:00 পর্যন্ত ঢাকা কয়ের অনুষ্ঠান। প্রিয় শ্রোতা, পরবর্তী অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, আবারও প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের নিশুতি অধিবেশন শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

0: বিসমিল্লাহ রহমান রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, ঢাকা। সকাল 6টা। আজ মঙ্গলবার, 2 আষাঢ়, 1433 বঙ্গাব্দ, 29 জিলহজ, 1447 হিজরি, 16 জুন, 2026 খ্রিস্টাব্দ।
1: আষাঢ়ের এই স্নিগ্ধ সকালে আপনাদের সকলের প্রতি রইল আমাদের প্রাণঢালা ভালোবাসা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হচ্ছে আমাদের আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মিডিয়াম ওয়েভ 693 কিলোহার্স, FM 90 মেগাহার্স, FM 106 মেগাহার্স ও FM 102 মেগাহার্সে। বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে এই অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে। অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছে মীর আশফাক হুসাইন এবং ফারহানা খান পুরবী।
0: প্রকৌশলী দায়িত্বে রয়েছেন মোহাম্মদ খসরু সিদ্দিক, মোহাম্মদ আতিকুর রহমান পলাশ, রাশেদুল ইসলাম ও এস এম আল জুবায়ের।
1: অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন হেলাল উদ্দিন আহমেদ।
0: অধিবেশনের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত। আজ সূরা ইউসুফ এর 82 থেকে 84 আয়াত পর্যন্ত তেলাওয়াত করছেন কারি মোহাম্মদ আবু রায়হান।